0: heeft de dag op rij tegen de mogelijke komst van een asielzoekerscentrum. En Donald Trump is naar China vertrokken voor een 3-daags staatsbezoek. Het is de eerste reis van de Amerikaanse president naar China sinds 2017. De ontmoeting die eerder werd uitgesteld vanwege de oorlog in Iran zal naast dit conflict ook in het teken staan van handel en de kwestie Taiwan tijdens de gesprekken met Xi Jinping. Het weer tenslotte. Vannacht trekken de regengebieden weg, gevolgd door enkele stevige buien in het noorden. Minima liggen tussen 3 en 6 graden. Morgen begint rustig en zonnig, maar vanaf de tweede helft van de ochtend trekken vanuit het westen felle buien over het land met kans op onweer, hagel en windstoten. Maximaal wordt het 13 graden. En tot zover het nieuws op Ujala Radio.
1: Ujala Radio. वही रेडियो स्टेशन है जो कि 24 घंटे लगता है आपको खिदमत करते हैं हर एक रोज रात और दिन वीर उन्होंने भी बेटा उजाला रेडियो आपके हर काम काज के लिए उजाला रेडियो सही पता है चेक फॉर मेयर इंफॉर्मेशन ऑफ उजाला.net उजाला रेडियो सुनाई देता है खुली हवाओं में काबल के जरिए ऑनलाइन उजाला रेडियो के ऐप के जरिए या तो DAB प्लस के जरिए आप सुन सकते हैं उजाला रेडियो चारियोर जहां पर भी आप जाइए हम में साथ मिले जाइए उजाला रेडियो आपको हर एक वक्त हर एक हाल में काम आ सकता है काम में लाए उजाला रेडियो आपके साथ

0: नमस्ते भाइयों और बहनों, है तेस में दिन वेक आज बुधवार के दिन वुंस्टाहॉक्टेंट मई की 13 तारीख 2026 साल में इस वक्त होते होते तो होएगल 6:30 3:07 7:00. वेलकम टू द शो दैट ओपन्स योर आईज, द शो दैट स्पेल्स अ लॉट ऑफ एंटरटेनमेंट, सो स्वीट एंड सो नाइस, उजाला का मजा ऑफ यंग ट्रेंडी एंड एडुकेटिव. वी स्टार्टन द वेक अप एंड अपडेट शो.
1: Maandag tot en met vrijdag, jawel, iedere morgen van 7:30 to 9:00, Ujala Kamaja, met nieuws, updates, uw horoscoop, het weerbericht, verkeersinformatie, diverse tips en heel veel andere leuke dingen, afgewisseld met trendy hits en way back memories. Het is altijd gezellig en je blijft vlak hier, uw gastheer, Satish Ramdat Misir, Ujala Radio. It's hot, hot, hot.
0: Het is een mooie, rustige ochtend vanochtend en ook vanuit mijn gezellige zendstudio's wens ik u deze mooie ochtend een vrolijke, frisse en gezegende ochtend toe. En uiteraard een van harte goeiemorgen, zonder zorgen, Jahabia-programma. Kusunti hai hiya waha ideroede, kone kone kan kan me, ghar ghar me, sagro sagro, altijd vroeg of vroeg, sabere sabere ke juni.

Humerius ho to beta se klinke origineel hier op de draaitafel film Maya Kagana Hamne aapko sunai. Mensen, kinderen, is wakte hote te hoigel. Saad beginnen met 9 minuut, 9 muzikale minuten voor 7. En ik heb voor je ready een oldtimer bij Manade. Ik non-filmie gana hem aapko sunayenge. Jep aap je gana ko sunenge, to yaad aayenge Afros ke zamana. Suriname के पहला रेडियो स्टेशन जो रहा आफ्रोस वही के जमाना में से निकाल करके गाना हम आपको सुनाएंगे

या ठंडी ठंडी मौसम देर तीन में इतना ठंडा है क्या कि या dat je, dat je, ja, als je naar buiten gaat, moet je wel goed kleden. Jas, pijnweenke, trui, pijnke. We kunnen niet klikken, periga. Zo

या लड़की बड़ी अनजानी है। अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मे द शो में, यहाँ से हम ला रहे हैं आज का हेडलाइंस। द हेडलाइंस ऑन फंडाग बुधवार 13 मई के लिए। जो दिन अभी वो दमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं, आनंद चंद्र कसीम माता तुझदन जो मतें तू जाने तो ऐसा बकेंद नहीं लॉन्गर ऑफ बकेंद सूरीनामर एम बे एसर ऑफ एम बे एनर। दिस या Hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar aanstaande maandjaar, onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken. Abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michielke, Dunia Bharke, Samantjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verderop. Meneer Trump, Aur Ugelhega op bezoek bij de president van China. Vanaf vandaag tot en morgen. Ja, zoektelijk maar per regan. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamje, Samantjaar, Pura, Kusran en Walehe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय में दक्षो में नया मई हैगा द मंथ मई सो आई फरवाख्त कि मोई वेर हैगा गर्म रहेगा मा दिस फॉल्ट वेल एन बेंजी टेगे होर कॉफी चाय मिडक शो नेम एन कॉपी कॉफी ऑफ een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig luisteren naar Ujala's Coffee Chai Middag

या लड़की बड़ी अनजानी है। अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मेरा शो में। यहां से हम ला रहे हैं आज का हेडलाइंस, द हेडलाइंस ऑन फंडा बुधवार 13 मई के लिए। जो मदीन अभी वो अदमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं, आनंद चंद्र कसीम माता तुझदान जो मदीन तू जाने तो आइसन बकेंद नहीं लॉन्गर ऑफ बकेंद सूरीनामर एम बे एसर ऑफ बे एनर। दिस या Hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar aartskissen met jaar. Onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken. Abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michalke, Dunia Bharke, Samantjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verder op. Meneer Trump, Aur Ugelhega op bezoek bij de president van China. Vanaf vandaag tot en morgen. Ja, zoek de Lekwaperigan. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamje, Samantjaar, Pura, Kusran en Walleghe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय में दक्षो में नया मई हैगा द मान मई सो फवाख्त कि मोई वेर हैगा गर्म रहेगा मैं दिट फॉल्ट वाल हम बेच देते हैं कॉफी चाय में दक्षो नेम कॉपी कॉफी ऑफ een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig. Luisteren naar Ujala's Koffie Chai.

या लड़की बड़ी अनजानी है। अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मेरा शो में, यहां से हम ला रहे हैं आज का हेडलाइंस। द हेडलाइंस ऑन वंदाग बुधवार 13 मई के लिए। जोमदिन अभी वो दमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं। आनंद चंद्र कसीम माता तिजदन जोमदिन तू जाने तो हाइसन बकेंद नेदरलैंडर ऑफ बकेंद सुरीनामर एम बी एसर ऑफ बी एनर। दिस या hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar aanstaande met jaar, onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michielke, Dunia Bharke, Samantjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verderop. Meneer Trump, or Ugelhega, op bezoek bij de president van China. Vanaf vandaag tot en morgen. Ja, zoektelijk maar per Riga. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamje, Samantjaar, Pura, Kusran en Wallahe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय मेरा शो में। नया मई हैगा, द मंथ मई सो ही फरवाखते कि मोय वेर हैगा, गर्म रहेगा, मगर दिस फॉल्ट वेल एन बीजी टेगन हो। कॉफी चाय मेरा शो, नेम एन कॉपी कॉफी ऑफ een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig luisteren naar Ujala's Koffie Chai.

भी शाम ढले तो शाम तो हो गए हैं, अभी ना ढल रहेगा तब कम धोलाओ। उजाला रेडियो के जरिए आप सुन रहे कॉफी चाय में दर्शो कन्या। हम लोग ना रहली या सोम्स हैप्पी फन दिदास दर्शी दान ड्रग है काम हम लोग करीला खोन है। Dit doen wij natuurlijk in de middaguren af en toe voor de ontspanning. Maar soms dan ontkom je niet aan je eigen werk natuurlijk. Wij hebben ons eigen werk. Hier hamlo kalida, janta kisewa. Daarnaast, maar we hebben natuurlijk ons eigen werk. Al kan ja, ja, helaas konden we gisteren niet de koffie chai middagshow maken. Maar we zijn er vandaag. Al bian bi, ha bian. Bihan bedaki, dus Bihan hemelsvaartdag. Bihan bi hamlok vrijlebe. En dan heb ik vrijdag weer koffie chai middagshow. Maar, dus aaj, rega, bihana, soekke wel.